0: জীবন এখন বড় ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
1: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
0: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। লাইফ ইজ মুভিং ইন ফাস্ট মোড, ফর হ্যাসল ফ্রি ব্যাংকিং ফ্রম দ্য কমফোর্ট অফ ইয়োর হোম সুইচ টু SBI প্রিমিয়ার ব্যাংকিং,
2: ওয়্যার ইউ গেট ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট হু আন্ডারস্ট্যান্ডস ইয়োর নিডস, অফার্স স্মার্ট advice and get every task

লেখিকা আশাপূর্ণা দেবীর ভাবনা থেকে অনুপ্রাণিত আমরা হই সব সময়। তার কথায় মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতায়, কুসংস্কার নয়, শিক্ষা, সচেতনতা, মানবিক মূল্যবোধই একটি সুন্দর, প্রগতিশীল ও আলোকিত সমাজ গড়ে তোলে।

আজকের দিনটির বিশেষ গুরুত্ব, আজ জাতীয় মৎস্য চাষি দিবস। প্রতি বছর 10ই জুলাই এই দিনটি পালন করা হয়। 1957 সালের এই দিনেই বিজ্ঞানী ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর KH আলী কুনহির উদ্ভাবিত ইনডিউসড ব্রিডিং প্রযুক্তি ভারতীয় মৎস্যচাষে এক নতুন যুগের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক অবদানকে স্মরণ করেই এই দিনটি পালন করা হয়। মৎস্যচাষ শুধু একটি পেশা নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। আমাদের মৎস্যচাষি ভাই বোনেদের নিরলস পরিশ্রমেই আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মৎস্য উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। আমরা তাদের অবদানকে সম্মান জানাই। আধুনিক, টেকসই ও বিজ্ঞান ভিত্তিক মৎস্যচাষের প্রসারে সকল মৎস্যজীবীদের আরও উন্নতির পথে এগিয়ে চলার সাধুবাদ জানাই। শুভ হোক জাতীয় মৎস্যজীবী দিবস।

আজ 10ই জুলাই, আবহাওয়া সংক্রান্ত বিশেষ খবর। আন্দামান নিকোবর উপকূলে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঘণ্টায় দমকা হাওয়ার সম্ভাবনা আছে। কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সময়ে উপকূলে উঁচু ঢেউ হওয়ার সম্ভাবনাও রয়েছে। নৌযান চলাচল ও সমুদ্রে বিনোদনমূলক কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। জলযান সংক্রান্ত বিশেষ খবর। এমভি রানীচাঙ্গা আগামীকাল 11ই জুলাই সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে লং আইল্যান্ড স্বরাজদ্বীপ হয়ে রাঙ্গাতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি দুপুর 12টায় রাঙ্গা থেকে স্বরাজদ্বীপ লং আইল্যান্ড হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি জলিবয় আগামীকাল 11ই জুলাই জলযানটি সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে লং আইল্যান্ড, কদমতলা, স্ট্রেট আইল্যান্ড, স্বরাজদ্বীপ, শহীদ দ্বীপ হয়ে রাঙ্গাতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন 12ই জুলাই সকাল 7টায় রাঙ্গার থেকে শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্ট্রেট আইল্যান্ড, কদমতলা, লং আইল্যান্ড হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল 11ই জুলাই সকাল 6টা 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে জলযানটি যাত্রা করবে। জলযানটি সকাল 8টা 30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রাঙ্গাত আগামী

কাল 11ই জুলাই সকাল 11টায় জলযানটি শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজ দ্বীপ এবং দুপুর 2:30 মিনিটে স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি বারাটাং আগামীকাল দুপুর 2:30 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে জলযানটি যাত্রা করবে। জলযানটি বিকেল 4:30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে।

আকাশবাণী প্রসার ভারতীর পক্ষ থেকে নতুন রেডিও অনুষ্ঠানের সরকারি বিশেষ বিজ্ঞপ্তি। সকল প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস স্বত্বাধিকারী ও এগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রসার ভারতী আকাশবাণী শ্রী বিজয়পুরামের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস এর আয়ত্তায় অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সর প্রোগ্রাম মোড, গ্রেটিস মোড, এই তিনটি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে। অনুষ্ঠানের ধরন হতে পারে রেডিও নাটক, তথ্যচিত্র, গল্প বলা, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলি হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 28 মিনিটের সময় সীমায় প্রস্তুত করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসার ভারতী কন্টেন্ট সার্চিং পলিসি 2024 এবং এর সর্বশেষ সংশোধনীগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এনআইপিপির অধীনে নির্বাচিত অনুষ্ঠানগুলি প্রসার ভারতী আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা হতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান সংক্রান্ত নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, এয়ার ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন সংক্রান্ত বিধির উল্লেখ। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র সহ তাদের প্রস্তাব ইমেল পাঠাতে পারবেন hoaiarportblair@prasarbharati.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানতে প্রসার ভারতী ও আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের জনসেবামূলক সম্প্রচারের মাধ্যমে আপনার সৃজনশীল কন্টেন্ট তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকে নজরুল গীতির গানের আসরে সকল বন্ধুদের কাজী নজরুল ইসলামের অমর সুর ও সৃষ্টিকে শ্রদ্ধা জানাতে আজ সুরে সুরে বিদ্রোহী কবির অমর সৃষ্টির বন্দনা করব। আজ তার সৃষ্টিকে সমাজের কাছে পৌঁছে দেওয়ার এক সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র। তার প্রেম, সাম্য ও মানবতার অনন্য প্রকাশ ঘটে তার গানের মাধ্যমেই।

নজরুল গীতি শুধু গান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এই গানের মাধ্যমে শিল্পীর প্রতিভা এবং নজরুলের সুর সাহিত্যের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। নজরুল গীতি শক্তি, সাহস ও মানবতার বার্তা বহন করে এবং তার সৃষ্টিকে সম্মান জানিয়ে সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করে।